সিন্দুরপতি দুই কোথা গো চুরা চিহ্ন নাকু সিন্দুরপতি দুই কোথা গো চুরা সুন্দর গানে উঠিলা যে তো না।

0: কৰবালিকালৈ লাগু ঔষধ দুৰুপয় কৰাটো বচাওঁ।
1: লাগু ঔষধ সামাজিক অপৰাধ হ'ল, কোনো কসৈলে প্ৰয়োগ নকৰোঁ। বাল বালিকালৈ লাগু ঔষধৰ প্ৰয়োগবাট টাড়া ৰাখোঁ। বাল বালিকাক সংগতমা ধ্যান দিওঁ। লাগু ঔষধবাট হুনে হানি ৰ কানুনী পৰিণামৰ বাৰেমা জানকাৰী দিওঁ। বাল বালিকাসঙ্গ নিয়মিত সংবাদ গৰ্নে গৰোঁ। বাল বালিকালৈ ঘৰমা মায়া ৰ সময় দিনে গৰোঁ। বিদ্যালয়মৈ জীৱন উপযোগী শিক্ষা দিনে গৰোঁ। বাল বালিকাক সকারাত্মক গতিবিধি প্রোৎসাহন গরম।
2: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কুচি প্রদীপ দ্বারা জনহিত সারি সন্দেশ।
3: কুমারী সাবুন হিন্দু ত্রিপুণি সম্বন্ধে সূচনা।
4: আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহরু, তপাইলে আপনো সওয়ারী সাধন নয়া খরিদ গর্দা নামসারি গর্দা সওয়ারী সাধনকো ইঞ্জিন র চেসিসকো অবস্থা রুজু বা অন্য কুনৈ কয়ফিয়ত ভয় নভয়কো রুজু গরের মাত্র খরিদ বিক্রি গর্নকা লাগি এসেই সূচনা মারফত অনুরোধ গরিন্ছ।
2: উত্তর প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর।

0: তারা প্রায় গাডা ডিএনডিউ সড়কসীমা অতিক্রমণ ন করো, সড়কসীমা অস্থা এবং স্থায়ী সংরক্ষণ নির্মাণ ন করো, সড়ক নালি ঠল তথা পানি নিকাশ বন্ধ হন ন দিও, সবারি চলাউদা লেন অনুসার পালনা করো র করাও, সবারি চলাউদা ট্রাফিক নিয়ম কু পালনা করো, সবারি সাধনা ঝুন্ডি রতমা বসি রাত্রা ন করো, সড়ক ক্ষমতা ভন্ডা বড় ভার প্রয়োগ ন করো, জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটু কাটনি করো, সড়ক তৎকাল মর্মকুমার গড়ে করো, যাত্রা ক্রমা কু সমস্যা ভয় নজিক প্রহরী খবর করো।
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ।
2: সোলু তুথুন্ডর নগরপালিকা নৌ গোরাখানী সম্মান ডাঁড়া নিবাসী শ্রী দাওয়া তামাং তথা শ্রীমতী পিলি তামাং কান্দা ছোড়া শ্রী লকারাম তামাংলি মিতি 2083 জেঠ স্বগতি বুধবার 2024 মে বিধমা বিহান 3:30 কু সময় মা বিশ্বক সর্বোচ্চ শিখর সগরমাথা 8848.8 মিটার দোস্রো পটক মিতি 2083 জেঠ দশপতি আইতবার 24 মে 2026 মা বিহান 5:00 মুক্তি হিমাল 7861 মিটার সফল আরোহণ করে 4 দিন অন্তরাল হিমাল সফলতাপূর্বক আরোহণ করুণা হার্দিক বধাই তথা শুভকামনা ব্যক্ত করুন চাহ। সাথে আগামী দিন লকারাম তামাং পাইলা পাইলা সফলতা রহিরোস শুভকামনা দিলে বাবা মমি দাওয়া তামাং লি তামাং শ্রীমতী মনীষা তামাং জেঠা দাই ভাউসু লক্ষ্মণ তামাং মনীষা তামাং মাইলা দাই রামকুমার তামাং জিঠি দিদি ভেনা সীতাপুরি তামাং পূর্বা তামাং মাইলি দিদি ভেনা গয়াপুরি তামাং জ্ঞান বাহাদুর তামাং কাঞ্চি বহিনী গঙ্গাপুরি তামাং ভাঞ্জি অনন্যা তামাং ছোরী মনসুদন তামাং স্নেহা তামাং তথা সমস্ত বোমজন পরিবার সোলু দুখুন্ড নগরপালিকা নৌ গোরাখানী সম্মান ডাঁড়া সোলু।

দুনিয়াত ঘুমাও চোহাত মা বেগলে মেরো সোচ তিনি দেখি বাবাল কেটি হই সজাই লেখো।